প্রিয় শ্রোতাক লগে নমস্কার আর ওলা লগতে সুন্দর বিয়ান ইদে আকাশবাণী কেন্দ্রতুরা মিডিয়াম ওয়েবলা 243.31 মিটার আর কিলোহার্জ 1233 নি অনুষ্ঠান প্রসার হওয়া লাগিছে গাছা। আজি মঙ্গলবার মে মাসলা 19 তারিখ সন 2026 আর সময় ভিয়ান ল 6:30:20 পার হওয়া লাগিছে। আজিলে অনুষ্ঠান লা প্রথম গান্দা আপনি গিলা শুনিবকে পাব শিল্পী মধুমিতা হাজংলা কণ্ঠনী।

0: আপনি গিলে হুনিবাগে পাশে শিল্পী সাদে সাজংলা গান্দা
1: চুকরা আমলা জীবনলা এগরা মূল্যবান অঙ্গ হয় আর ওলা বিষয় নিয়ে আপনি গিলা হুনিবাগে পাব এগরা হুটু কটিকা প্রকৃতি ল এগরা মূল্যবান বরদান রাহুলে আমলা চুক আর চুক ল যতন নেওয়াগে হলে আমাকে কয় এগরা কথা মননি রাখিবগে লাগে প্রথমে আমাকে চুক র সাফ সিকুণকে রাখিবগে লাগে দ্বিতীয় নি চুক রগে উপযুক্ত বিষম দিয়ে রাখিবগে লাগে তৃতীয় নি চুক অসুখ হলে অবহেলা না করিয়া লগে লগে চিকিৎসা লাজনে যাওয়া লাগে চতুর্থ নি উপযুক্ত খাদ্য দ্বারা চুক ল যতন নেওয়ারা ও খুব আবশ্যক আমাকে বেশি সময় টিভি মোবাইল কম্পিউটার ল আগনি থাকিবগে না লাগে কেন কি ওলা আলোরা আমলা চুক রগে ক্ষতি করে
0: এলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলে শুনিবগে পাব শিল্পী সুবল হাজংলা গান্ডা।

আপনি গিলা হুনি বগে পাশে শিল্পী সুবল হাজংলা গান্দা ইলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলা হুনি বগে পাবো শিল্পী সুরুমা হাজংলা গান্দা।

0: যেকাই ওক রে সানি ডিসেন্টারি টাইফয়েড আর হেপাটাইটিস বা জন্ডিস রং আতা মানডে সালান্থিও আপাল রে আনা বাতে ছি রারা দাকে চাংসং বা উনা বাতে রে ওডে উকো আনসংরা ডাইরিয়া অনে আগানা ছি রারা দাকে ওক রে আনি জামানো ওক চকে সাদকে গঙ্গ্রে দাকে খিনা বা চেঙোদে উকো এমিবিয়াসিস অনে মঙা উনি জামানো আনছি বাকসা রে চাপোদে উকো বেসিলারি ডিসেন্টারি অনে আগানা ইয়া সাবি সিরাঙারা থাকে সানোদে নামনঙা অন্দিবা সানগিজা সাম ঠিক ওংয়ে রংজা ওদে মানডেকো সাব লোহাতে বলগ্রি ওংাতা ওক রে বেনিচি আরো কারি রানা অনিকো চাম্পেংসোনা গিসক নংজা বাতেসা ওক রে ওদে চা তোদে বা রঙাতোদে ওক রে বাতা অনে বেবের আ টাইফয়েড সাবিসি বা বিবকো পারি দাকে সাত কপা সাবিসিয়ান ওঙা ইয়া সা নিকো মানন বেন দং প্রেতে বা ফিবার সা আরো ওক রে আ ওয়াকালা দাকনাবা গনাং আনছিরংকো চেক খাওদে ইয়া সাবিসিকো রমনা মানগেন অন্দিবা বেএন দঙা কুমিয়াঙানি পাল বাত্রো রোদে ইয়া সাবিসিয়া অনে মাসিনা মানা ওকরং রে রুরোদে বা বেএন দং প্রেতে ওয়াকালে সাওবা সামরাং রঙান আরো বিজি রংকো সুয়ান বাক্সা বেএননি চি আরো খারি বনাঙানিকো বা ডিহাইড্রেশন ওয়ানিকো চাম্পেংনা নাঙা আগ্রে ওক রে ওয়াকালা দাকে সাওদে ছানা রংনা মানস্রাং যাওদে ইন্ট্রাভেনাস ড্রিপ রংকো ওনা নঙ্গেন উনা আগ্রেবা চিকো নামে রতে কাসনাতে চিনি চাকমসা আরো খারি সাকো চি লিটার সামাঙো ওংবংয়ে খিয়া বা ওয়াকালা ছাঙানথিয়ান কাসনে সিপখায়ে রঙাতনা নাঙা আরো থারাকে হসপিটাল চি রাংনা নাঙা ওক রে আবা ওয়াকালা দাকে সানি না আগ্রেবা আনছুঙো মালারিয়া জংখো রাবত কপা গাঙ্গুরং বাঙা ইয়া গাঙ্গুরং মক্কা ওয়ানি জামানো চিবলোকরং তাকে দংখা মোদে ওয়ারং বচ্ছি চিয়ে নামেন জেলা আরো মান্ডেরং চক্রু রোয়ে মালারিয়া জংখো কুচি বাক্সা বেএনি আনছিও না চপাতে মান্ডেকো মালারিয়া সাতরুঙা মালারিয়া সানা বাচেঙা হন মান্ডে স্কো সানা বেএনস না আরো বেএন দং ফ্রেটে টকটক সানা সাই জামানো খাসন ফলরুঙা মালারিয়া জং ফেলসিফেরাম মঙ্গপাখো মানবাতা আরো ইয়া মালারিয়া রকমারা মান্ডেকো নামেন ব্লোঙাতে স্কো রঙনা দোয়াতে কমপ্লিকেশন রংকো অন্না মানা ইয়া জংকো মানে কমপ্লিকেশন ওঙা হন বেএননি অর্গান রং জেখায় লিভার আরো কিডনি আরো থানং রংকো বা সাত চলনা মানা লিভারোনা সকাহন জন্ডে সানাবা আবা চেঙা আরো কিডনি কোবা মানসাপোদে সুবুরং জকিজা সাতে ব্লোঙা ওনা সকাতা স্কো আগ্রে দংপ্রেতোদে মানডে স্কাথং বেটপেটনা আগানা আবা চেঙা মালারিয়া সানিকো চাম্পেংনা গতা সরকারি সুঙানথিওনা মানডে ওয়াতাতে নোকান্তিখন ডিডিটি স্প্রে পলসিও চাঙ্গনি খাতেঙা উনা আগ্রেবা মশরি রংকোবা সামদমে অনেঙা পানথাংথাং স্কাথাং সামব্রে এ রঙ্গিজা হসপিটাল রং অনগমন গতা সামখো রংনা নাঙা জন্ডিস বা হলদিয়াসব সানি রংকো ওয়াচিও মানা সর্দি গুসু সানি বা দংখারিও আরো সিজন চেঞ্জ ওঙানি সময় রঙ ওংবাতা সর্দি গুসু সানি বা বাসাকোবাদে ভাইরাল ওঙা যেখন সর্দি সাগব অনে আনছং মংবাতা উনোদে মামুং সাম জাকাল গিজাবা আনথাং থাঙান নামরঙায়া উনো মতঙো চা আনি রংকো চানা রংনা সকচা ওবা সিমসাকে ওনা নাঙা ইয়া সাবিসি রংকো রামরামারি দাকে রানা নাংজা আরো সানি বাকান মান্না দপেট হসপিটাল চি থাকে রানা নাঙা
1: ইয়া খনা তানরং বাকসা দালনি ফুংনাম থুরা প্রোগ্রাম না দনসোগমন সময় বা ইয়ানোন বুনাহা খনাল প্রুঙো আপসান সময়ো আপসান প্রোগ্রাম মো গ্রং তাইকু জানা কংকং সাকান্তিনান সালাম

ইয়ান আকাশবাণী ঠুরা না সিমাং দিল্লী স্টেশন ওয়াটাস খাগপা হিন্দি আর ইংলিশ খবর না সোহা সময় দাও ফ্রংনি খাজি মিরিচ খা ইয়া সময় দাও না সিমাং লুকাস মারাক আর রেস্টার ব্রাউন সাংমানি গিত্রাং খোনা মানগেন সিখাংপা ও ছিঙা সিমানা লুকাস মারাক গিত্রাং খাতিয়া গিতনে কথা বিছং রং রং এঙা খাখেত কিজাগপা খাথং আর সাল সময় রং

0: ইয়ান আকাশবাণী চূড়া সময় দাওফ্রিংনি চিসাবাজি মিনিট কলাচি ওহা ইয়া সময় দাওনা সিমং ইচকুরানি প্রোগ্রামো স্কাংপাও ছিঙনা সিমংনা রঞ্জনী সাংমানি আগানানি রাঙ্কো মেরি বাদ প্রোগ্রামো গামাতাঙ্গিয়া
1: আংনি বিমং রঞ্জনী এম সাংম আঙা বালশ্রী গেথমনি আঙা বলশ্রী সপ্তমা আছে তঙ্গনক আম নকটং দে ডাকিং জব টকা দে নকটং আবার দংফাজা ওই আঙা ছন্বি গেপা দোকান খো ডাকিং ছানি রঙানি থারি ফালিং আঙা আঙা ইয়া দোকান খো আথাম আথাম সান ডাকায় আংনি দোকান আলু ফারাতা আর ওয়াক পেন খোট ফ্রাই মানগেন বাসা কোবা দে আঙা মিশুর অঙ্কবা মানুষদের আইজ ফালা ইয়া দোকান দোকানে আদিতা নেকানি মানা বলি সালনি বিদুঙো নেকানি মানা দিয়ে মানা দাকবা জেন থেন ছুলি আটায়া চুগে মকান দিয়ে ছুলি না মানজা আংনি নকটান ছালাই না ইয়া দোকান দাকাছি দে দিবা আংনি সেগেপা বাজারও মি সঙ্গিমং মি বিজাক ফালিয়া ওরাংছি ছাপা বেলা ছুলি আটিঙা ইয়া দোকান খালি থারি না নিয়ে ছানছি আছে মুখাংছি খরচ রং দম খুঁজেঙা ওই আঙা খুশি অঙা ইয়া দোকান তাকে ছানা খাংছি বা আঙা ডাকাঙাইকে নাংনি জাঙ্গি থাঙা পেট বেলাকিঙা পেট টাঙা ডাকাঙা খুগেন খাতাম সঙ্গেপারাং কম থেলা গপ নাংবা আঙা তাকে মঙানা মামুং ছলগ্রি আপগ্রি ডাকাপারাং আনথাংকো আলদুম থাঙা দে যে কামকো বা ডাকি ছাপানা নাঙা প্লাকন থেলা
0: নাসিমাং রঞ্জনী সাংমানী গিসকনি কাথারং খনাসহা দাও বাংকি সময় রঙ ব্রঞ্চাইটিস সাহানী আর উখু মাইকাই সারনাবানা নিরং দকনামাতনা ইয়ারংনি গমন ডক্টর ব্রেনালী মারাকনি আগনা নিরং খনাসোস খানামাতগেন

সেংসুয়ে দোংগেন ছম আর বিলসান ইয়ের ওয়াটনা ওয়ান দেবী সাংমানি গীত খুনা সিমান খুনা দ আও আইরিস উংথি ওয়াট্রে গীত গীত রং খুনা সুখানা মানগেন গীত নিয়ে কথা বিছোড়া রা উঙেঙা ছেঙো ওয়ান বল ছেঙো আরো মঙ্গপনি গীতা রা উঙেঙা টাকা।

মেচুরানী প্রোগ্রামও বনখামে সিমাং আইরিস অংথি ওয়াথ্রেনি গীত রং খুনাশো আহা দা আউদিকসানী জামানো সালনি ছিগিনী বাজিও আহ দিল্লি স্টেশনী কোয়াতাস খাগপা হিন্দি খবর খুনাশো।